শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

0: শুরু করছি কথামালা জাপান থেকে। প্রিয় বন্ধু, আশা করি আজও আপনারা এই অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন। সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাবো চিঠি ও ফেসবুক কমেন্ট, বলবো কাঞ্জি কুইজ সম্পর্কে, পুনঃপ্রচার করব সহজে জাপানি ভাষা প্লাস সিজন থ্রির পঞ্চম পর্ব, এছাড়া টোকিওর বর্ষাকাল নিয়ে হবে এক টুকরো আড্ডা। বন্ধুরা, অনুষ্ঠানের পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকুন। উপস্থাপনায় আমি অজন্তা গুপ্ত,
1: আর সাথে আছি আমি আহসান হাবিব।
0: আজ আমরা জুন মাসের শেষ রবিবাসরীয় আসরটি সাজিয়ে নিয়ে এসেছি। কেটে গেল 2026-এর প্রথম ছ মাস, কত তাড়াতাড়ি দিন চলে যায় বলুন তো।
1: হ্যাঁ অজন্তাদি, আমিও সে কথাই ভাবছিলাম। আজকাল যেন বছরগুলো আসেই চোখে নিমেষে কেটে যাওয়ার জন্যে।
0: সে আর বলতে, শুরু হতে না হতেই শেষ। শুনতে শুনতে বন্ধুরা হয়তো ভাবছেন, এত তাড়াতাড়ি দিন কেটে যাওয়া বোধহয় অজন্তাদির পছন্দ নয়। ঠিক ধরেছেন, একেবারেই পছন্দ নয়, বরং একটু রয়ে শয়ে যদি কাটত বেশ হতো। কিন্তু সময়ের সাথে দৌড়নোই তো এখনকার নিয়ম, তাই চলুন আর দেরি না করে একে একে আজকের আয়োজনগুলোর দিকে নজর দিই। আচ্ছা, ভাবছিলাম আজ কাঞ্জি কুইজ দিয়ে আরম্ভ করলে কেমন হয়।
1: বেশ তো, তাই করা যাক, কাঞ্জি কুইজ দিয়েই শুরু হোক তাহলে। বন্ধুরা হয়তো লক্ষ্য করেছেন, 9 এপ্রিল বৃহস্পতিবার আমাদের ফেসবুক পেজে পোস্ট করা কাঞ্জি কুইজে বরাবরের মতো দুটি কাঞ্জি পোস্ট করা হয়েছে। এই কাঞ্জি কুইজে বলা হয়েছে, এই বাক্যটির অর্থ হল আমার জন্মদিনে আমি ফুলের তোড়া পেয়েছি।
0: পোস্টকৃত দুটি কাঞ্জির মধ্যে প্রথমটি অর্থাৎ লাল কাঞ্জিটি হল কুইজের সঠিক উত্তর। এই কাঞ্জির উচ্চারণ হল
2: হানা হানা,
0: কাঞ্জির অর্থ হল ফুল।
1: এই কুইজের দ্বিতীয় কাঞ্জি অর্থাৎ নীল রঙের কাঞ্জির উচ্চারণ হচ্ছে
2: খুসা,
1: আর
2: খুসা
1: কাঞ্জির অর্থ হচ্ছে ঘাস।
0: এই কাঞ্জি অক্ষরগুলোর উপরের অংশ দেখতে প্রায় একই রকম হলেও নিচের অংশ দেখতে একেবারেই আলাদা এবং এদের অর্থ একদম আলাদা।
1: 9 এপ্রিলের এই কাঞ্জি কুইজের সঠিক উত্তর দিয়েছেন মেহেদি হাসান মামুন, দেবাশিস গোপ এবং এস এস নিপ্পন পাঠ। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এবারে চিঠি ও ফেসবুক কমেন্ট, রবিবারের আসর নিয়ে মতামতগুলো পড়ে শোনাচ্ছি। 18 জানুয়ারির আসরে আমরা অন্যান্য আয়োজনের পাশাপাশি বাংলাদেশি কৃষিবিজ্ঞানী জিয়াউল করিমের একটি সাক্ষাৎকার প্রচার করেছিলাম। এই কৃষিবিজ্ঞানীকে নিয়ে এনএচকে ওয়ার্ল্ড জাপানের জাপানোলজি প্লাস ভিডিও ডকুমেন্টারি সিরিজের যে পর্বটি তৈরি হয়েছে অনুষ্ঠানে তা নিয়ে কিছু আলোচনাও করা হয়েছিল। পূর্ব বর্ধমানের হাটশিমলা সমুদ্রগড়ের প্রদীপ বসাক ফেসবুকে এক মন্তব্যে গোটা আসরটি খুব উপভোগ করার কথা জানানোর পরে চিঠিতে এ নিয়ে আরও লিখেছেন। সেই চিঠির একটি অংশ পড়ে শোনাচ্ছি।
0: বাংলাদেশি কৃষিবিজ্ঞানী জিয়াউল করিমের সাথে আপনাদের আলাপন শুনে আমি গভীরভাবে আপ্লুত হয়েছি। তার কথা, তার অভিজ্ঞতা ও তার স্বপ্ন সব মিলিয়ে যেন দেশের মাটির গন্ধ আর জাপানের আধুনিকতার মধ্যে সেতুবন্ধন তৈরি হল। এ যেন হৃদয় ছুঁয়ে যাওয়া এক অনুভূতি যা তৃপ্তিতে ভরিয়ে তোলে মন। শ্রোতাদের চিঠি ও ফেসবুক কমেন্ট পাঠের অংশটিও ছিল খুব আবেগঘন। দূর দূরান্তের মানুষগুলো যখন এক সুতোয় গাঁথা হয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করে, তখন সত্যিই মনে হয় রেডিও এক অদৃশ্য সেতু যা হৃদয়কে হৃদয়ের সাথে যুক্ত করে। আর সেই মুহূর্তে আমার নিজের লেখা ফেসবুক কমেন্ট যখন অনুষ্ঠানে সামিল হতে শুনলাম, তখন বুকের ভেতরটা আনন্দে কেঁপে উঠল। মনে হল আমিও এই অনুষ্ঠানের একটি অংশ। কাঞ্জি কুইজের অংশটি আমার জাপানি ভাষা শেখার আগ্রহ বাড়িয়ে দিচ্ছে।
1: ধন্যবাদ বন্ধু, সুন্দর চিঠির জন্য। এরপর 25 জানুয়ারির আসর প্রসঙ্গে আকবর হায়দার কিরণের ফেসবুক কমেন্ট পড়ে মনে হয়েছে, ওই আসরে চিঠি ও কমেন্টের সংখ্যা কম থাকার ব্যাপারটি তার মনোপুত হয়নি। হ্যাঁ বন্ধু, ওই আসরে চিঠি ও কমেন্ট পড়ার জন্য আমাদের হাতে সময় তেমন ছিল না।
0: তবে এর পরের সপ্তাহ অর্থাৎ 1 ফেব্রুয়ারির আসরেই কিন্তু আমরা তা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব বেশি করে চিঠি ও ফেসবুক কমেন্ট পড়ে।
1: হ্যাঁ ঠিক বলেছেন দিদি, ওই আসরে অন্যান্য আয়োজনের মধ্যে ছিল সেটসুবুন নামে পরিচিত জাপানের একটি ঐতিহ্যবাহী উৎসব নিয়ে আলোচনাও। আসরটি ভালো লাগার কথা ফেসবুকে জানিয়েছেন দীপক কুমার দাস। প্রদীপ বসাকের পোস্ট দেখে মনে হচ্ছে আসরটি তারও ভালো লেগেছে।
0: আর দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি থেকে দেবাশিস গোপ চিঠিতে লিখেছেন, ফেসবুক কমেন্ট, চিঠিপত্র এবং সেতসুবুন সম্পর্কে শুনে খুব খুশি হয়েছি। রবিবারের অনুষ্ঠানটি তথ্য সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এই অনুষ্ঠান জাপানকে জানতে সাহায্য করে।
1: মতামতের জন্য সকল বন্ধুদের অশেষ ধন্যবাদ। আশা করছি আপনারা আজকের আসনেও আমাদের লিখবেন। এবারে ভিডিও ক্লিপ পরিচিতি। 11 জুন আমাদের ফেসবুক এবং ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে একটি ভিডিও ক্লিপ, যার শিরোনাম আমামি ওশিমা দ্বীপের উপকূলে প্রবালের প্রজনন শুরু হয়েছে। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জাপানের কাগোশিমা জেলার আমামি ওশিমা দ্বীপের উপকূলবর্তী সমুদ্রে প্রবাল ডিম ছাড়তে শুরু করেছে।
0: বন্ধুরা, এই ক্লিপটি অবশ্যই দেখুন। 37 সেকেন্ডের ক্লিপ। আমি দেখেছি মন্ত্রমুগ্ধের মতো এবং বিস্মিত হয়েছি। জলে প্রবালের অজস্র ডিম ভাসছে ঝাঁকে ঝাঁকে। প্রকৃতির মধ্যে যে কত বিস্ময় লুকিয়ে থাকে এ তারই এক নিদর্শন। ভালো লেগেছে আমামি সামুদ্রিক প্রাণী গবেষণা সমিতির প্রধানের কথাগুলো, যেখানে তিনি বলেছেন যে এই দৃশ্যটি তার চেরি ফুলের বৃষ্টির মতো লাগে এবং এর মধ্যে তিনি জীবনী শক্তি অনুভব করেন।
1: হ্যাঁ, একেবারে আমার মনের কথাটি যেন তিনি বলেছেন। বন্ধুরা, ক্লিপটি আপনারাও দেখুন অবশ্যই, এবং দেখে কি মনে হলো আমাদেরকে অবশ্যই জানাবেন।
0: সকাল থেকে আকাশে কালো মেঘের ঘন ঘটা, পথের ধারে ফুটে থাকা নানা রঙের থোকা থোকা আজিসাই বা হাইড্রেঞ্জিয়া ফুল, আর রিমঝিম বৃষ্টির শব্দ। টোকিওতে বসেও এই পরিবেশ যেন মনটাকে উদাসী হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় মেঘদূত কাব্যের দৃশ্যপটে, যেখানে আষাঢ়ের প্রথম দিবসে পর্বতশৃঙ্গে জমে ওঠা মেঘকে দূত হিসেবে কল্পনা করেছিলেন কবি কালিদাস, দৈতের বিরহ বার্তা বিরহিণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। বাংলা ক্যালেন্ডারে আষাঢ়ের প্রথম দিবস পেরিয়ে গেছে কিছুদিন আগেই, তবু টোকিওতে বসে বছরের এ সময়ে আকাশে বর্ষা ঋতুর সজল ঘন মেঘ দেখে মনে ভেসে ওঠে প্রতীক্ষার এক চিরন্তন প্রতীকী সুর, আবার একই সাথে হৃদয়ে নেচে ওঠে ময়ূরের মতো। তো হাসান ভাই, বর্ষা নিয়ে আপনার কিছু বলার নেই?
1: হ্যাঁ অজন্তাদি, বাঙলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাস হল বর্ষা ঋতুর প্রথম মাস, যা শুরু হয় জুনের মাঝামাঝি এবং চলে জুনের মাঝামাঝি পর্যন্ত।
0: ঠিক তাই।
1: এদিকে টোকিও এবং আশেপাশের অঞ্চলে সাধারণত জুনে মাসখানেকের জন্য বর্ষা ঋতুর আগমন ঘটে, সেদিক দিয়ে কিছুটা মিল আছে, তাই না?
0: হ্যাঁ, আবার দেখুন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে যখন বর্ষা আসে তখন গ্রীষ্মের দাবদাহে সাধারণ মানুষের প্রাণ অতিষ্ঠ, তাই তাপহরা তৃষাহরার সঙ্গসুধা পাওয়ার জন্য সকলের প্রাণ ব্যাকুল। এদিকে টোকিওতে কিন্তু গ্রীষ্মের দাবদাহ তখনও শুরুই হয় না, তবু বলবো টোকিওতে বর্ষার আগমন তাপহরা তৃষাহরার সঙ্গসুধা পাওয়ার আশায় না হলেও বর্ষাকাল এখানেও কাঙ্ক্ষিত।
1: আর বাঙালির জীবনে তো বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত রোমাঞ্চ।
0: ঠিক বলেছেন।
1: আষাঢ় শ্রাবণ মাসের সাথে বাঙালির সংস্কৃতি ও সাহিত্য গভীরভাবে জড়িত। মেঘ, বৃষ্টি, কদম ফুল, ধান রোপণ এবং বর্ষার গান, সব মিলিয়ে বর্ষার প্রকৃতির এক অনন্য রূপ।
0: ঠিক বলেছেন। আমার কি মনে হয় জানেন, বর্ষা মানুষকে প্রকৃতির আরো কাছে নিয়ে আসে। বর্ষা শুধু একটি ঋতু নয়, এটি প্রকৃতির নবজাগরণের প্রতীক। বাংলার বর্ষাই হোক কিংবা জাপানের সুইয়ু, বৃষ্টির স্নিগ্ধ স্পর্শ কিন্তু দুই দেশেই এক এবং তা মানুষকে নতুন আশায় নতুন প্রাণে উদ্বুদ্ধ করে। হাসান ভাই, টোকিওতে বর্ষাকাল আপনার কেমন লাগে বলুন তো? দেশের সঙ্গে তুলনা করলে কোনো পার্থক্য অনুভব করেন কি?
1: দিদি, যেহেতু বাংলাদেশের সন্তান আমি, তাই বর্ষা আমায় সবসময়ই ভীষণভাবে উদ্বুলিত করে, যেমনটা আপনি বলছিলেন। আর তাই টোকিওতে বর্ষার আগমনে আর 10টা বাঙালির মতো আমিও বেশ রোমাঞ্চ বোধ করি।
0: আচ্ছা,
1: তবে ঢাকার সাথে টোকিওর বর্ষা পার্থক্য করাটা বেশ কঠিন। আমার কাছে মনে হয়েছে এখানে বর্ষায় টিপটিপ বৃষ্টি সারাদিন ধরে পড়তে থাকে, অন্যদিকে ঢাকায় যেমনটি আমরা দেখি অল্প সময়ে প্রচুর বৃষ্টিপাত, সেই প্রবণতা আমার কাছে মনে হয়েছে এখানে কম। মানে আমি বলতে চাইছি দিনভর বৃষ্টি এখানেও হয়, বর্ষার সৌন্দর্য এখানেও অসাধারণ, তবে আমাদের দেশে অল্প সময়ে হুড়মুড় করে প্রচুর বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি আমি এখানে কিছুটা কমই দেখেছি দিদি।
0: আচ্ছা, মেঘের গুরু গুরু ডাক, এটা আপনি মিস করেন না? আমি কিন্তু ভীষণ মিস করি।
1: আমাদের দেশে যেমনটা হয় প্রচন্ড বজ্রপাত, প্রচন্ড শব্দ, তারপর ঠান্ডা বাতাস বয়ে যাওয়া, সেই অনুভূতিগুলো এখানে,
0: মেঘের ডাকটা আমি ভীষণ মিস করি।
1: ঠিকই বলছেন আপনি।
0: তো যাই হোক, এবারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আমাদের বন্ধুদের কাছে জানতে চাইব কেমন কাটাচ্ছেন আপনারা বর্ষাকাল। আপনাদের অভিজ্ঞতা ও অনুভূতির চিঠি আমরা রবিবারের আসরে পড়ে শোনাব। তাছাড়া রেকর্ড করে ভিডিও বার্তাও পাঠাতে পারেন, যা অনুষ্ঠানে বাজিয়ে শোনানো হবে। তাহলে বন্ধুরা, অপেক্ষায় রইলাম। হাওড়ার রাজখোলা থেকে মতিনউদ্দিন সিদ্দিকী লিখেছেন যে আমাদের বিভাগ থেকে পাঠানো পিকচার পোস্টকার্ড সংগ্রহ করতে ভালোবাসতেন তিনি। হ্যাঁ বন্ধু, জাপানি পিকচার পোস্টকার্ডের ভক্ত অনেক শ্রোতাই। করোনা মহামারীর আগ অবধি দীর্ঘদিন পাঠানো হয়েছে। সাধারণত শ্রোতাদের চিঠির উত্তরে পাঠানো হতো। এরকম বেশ কিছু পোস্টকার্ড আপনার কাছে সযত্নে রক্ষিত হচ্ছে জেনে ভালো লাগলো।
1: এদিকে নিয়মিত রবিবারের আসর শুনে উপভোগ করার কথা জানিয়েছেন মুর্শিদাবাদের বাপি সরকার। একই কথার প্রতিধ্বনি করেছেন দক্ষিণ দিনাজপুরের দেবাশিস গোপ। লিখেছেন মুকুল সর্দার, জসীমউদ্দিন রাজা এবং তপতী সরকার। আপনাদের জানাই, এখন রবিবার প্রচারিত অনুষ্ঠান তার পরের সপ্তাহের শনিবার পুনঃপ্রচার করা হয়। তাই কোনো রবিবার যদি অনুষ্ঠান শুনতে না পারেন, সেক্ষেত্রে ওই অনুষ্ঠান পরের সপ্তাহের শনিবার শুনে নিতে পারেন।
0: বিশ্বের সর্বসাম্প্রতিক খবর জানতে এনএইচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের ওয়েবসাইট ভিজিট করার জন্য আহ্বান জানানো হয়েছিল ফেসবুকে 11 মের এক পোস্টে। উত্তরে নূর আলম লিখেছেন, আমি নিয়মিত ভিজিট করি এবং খবর পড়ি, ভালো লাগে। ধন্যবাদ বন্ধু, চিঠি ও ফেসবুক কমেন্টের জন্য আপনাদের সকলকেই, বন্ধুদের সকলকেই অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবারে পুনঃপ্রচার করা হবে সহজে জাপানি ভাষা প্লাস সিজন 3-র পঞ্চম পর্ব, যার শিরোনাম প্রবল দমকা হওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন।
3: সহজে জাপানি ভাষা প্লাস আবহাওয়ার খবর জেনে নিজেকে নিরাপদ রাখুন। সবাই কেমন আছেন? আমি চন্দ্রলেখা পাণ্ডে।
4: সবাইকে শুভেচ্ছা, আমি সঙ্গীতা রাজবংশী দাস। এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জীবনযাত্রার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত দুর্যোগ সংক্রান্ত তথ্য আবহাওয়ার খবরের মাধ্যমে বুঝতে সাহায্য করব।
3: আজ আমরা দমকা হাওয়া এবং টর্নেডো সম্পর্কিত কিছু অভিব্যক্তি শিখব।
4: জাপানেও টর্নেডো আঘাত হানে, যার ফলে ট্রেন লাইনচ্যুত হওয়া এবং বাড়িঘর ধ্বংসের মতো নানা ক্ষয়ক্ষতি হয়। এ কারণে টর্নেডো সম্বন্ধে যথেষ্ট সতর্কতা প্রয়োজন।
3: আসুন আবহাওয়ার পূর্বাভাসের একটি নমুনা সংবাদ শোনা যাক। এখানে কি বলা হচ্ছে দেখা যাক।
5: 今日の午後は大気の状態が不安定になりそうです।
3: আজ দুপুরের পর থেকে বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল হবে বলে ধারণা করা হচ্ছে।
4: মানে হল বায়ুমণ্ডলীয় পরিস্থিতি অস্থিতিশীল। এটি এমন অবস্থাকে বোঝায় যখন উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের নিচে থাকে, অথবা যখন উষ্ণ বাতাস এবং ঠান্ডা বাতাস একে অপরের পাশে থাকে।
3: পরবর্তী বাক্যে যাওয়া যাক। বজ্রপাত এবং টর্নেডোর মতো প্রবল দমকা হাওয়ার ব্যাপারে যথেষ্ট সচেতন থাকুন।
5: রাকুরাই
4: মানে হল বজ্রপাত এবং
5: তাৎসুমাকি
4: মানে টর্নেডো,
5: তোপ্পু
4: মানে দমকা হাওয়া, আর
5: যুবন চুই শিতে কুদাসাই
4: অর্থ যথেষ্ট সচেতন থাকুন।
6: শিতে কুদাসাই
3: মানে হলো করুন। ঠিক আছে, আসুন পরের বাক্যটি দেখা যাক।
5: কিউনি শুই গা কুরাকু নাত্তারি তসুমেতাই কাজে গা ফুইতারি সুরু নাদো হাত্তাৎসু শিতা সেকিরানউন গা চিকাজুকু কিজাশি গা আরু বাই।
3: যখন আপনার চারপাশে হঠাৎ অন্ধকার হয়ে যাওয়া বা ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার মতো পূর্ণ গঠিত

0: আপনার নিরাপত্তা নিশ্চিত করুন। এখানে লোকজনের প্রতি আহ্বান জানানো হচ্ছে বাক্যাংশটি ব্যবহার করে।
1: আপনার নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিন। যেমন, আপনি যদি কোনো দালানের ভেতরে থাকেন তাহলে পর্দাগুলো টেনে দিন এবং জানলা থেকে দূরে সরে যান। এবার আমরা বজ্রপাত এবং দমকা হাওয়ার সাথে সম্পর্কিত কিছু শব্দ এবং বাক্যাংশের সাথে পরিচয় করিয়ে দেব।
0: আবহাওয়া এজেন্সি টর্নেডো সম্পর্কিত তথ্য ঘোষণা করে কয়েকটি ধাপে। প্রথমে, টর্নেডো সৃষ্টি হওয়ার এক বা আধা দিন আগে তা বা আবহাওয়ার তথ্যতে প্রকাশিত হয়, অথবা টর্নেডোর মতো প্রবল দমকা হওয়ার আশঙ্কা, এ জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা হয়। এরপর আঘাত হানার কয়েক ঘন্টা আগে বা বজ্রঝড় থেকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়, বা বজ্রপাত এবং বা শিলাবৃষ্টির পাশাপাশি সচেতনতা বৃদ্ধি করতে এ সময় বা টর্নেডো শব্দটি স্পষ্টভাবে ব্যবহার করা হয়। সবশেষে বা টর্নেডো থেকে সতর্ক থাকার পরামর্শ জারি করা হয়। এর মাধ্যমে লোকজনকে সতর্ক করা হয় যে যে কোনো মুহূর্তে টর্নেডোর মতো প্রবল দমকা হাওয়া আঘাত হানতে পারে।
1: কালো মেঘ ঘনিয়ে আসা, বজ্রপাত এবং ঠান্ডা বাতাসের মতো টর্নেডো সৃষ্টি হওয়ার লক্ষণগুলো দেখলেই আমাদের খুব সতর্ক হতে হবে। বেশ, আজ তাহলে এ পর্যন্তই। এই পর্বে আমরা দমকা হাওয়া এবং টর্নেডো সম্পর্কিত কিছু অভিব্যক্তি শিখেছি।
0: ঠিক আছে, পরের পর্বে আবার দেখা হবে।
1: সায়োনারা।
2: দেখতে দেখতে আমাদেরও সময় হলো আসর থেকে বিদায় নেওয়ার। বন্ধুরা, কথা হবে আবার আগামী সপ্তাহের আসরে। আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো জানার অপেক্ষায় থাকবো। কিন্তু সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
3: সায়োনারা।

শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 30 জুন মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে জাপানের 20টি কোম্পানি ও সংস্থাকে দেশটির রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ এবং মিৎসুবিশি ইলেকট্রিক ও মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠানগুলো। বেইজিং এই তালিকায় থাকা সংস্থাগুলোতে বিরল খনিসহ বেসামরিক, সামরিক, দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রীর রপ্তানি নিষিদ্ধ করেছে। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে এই 20টি সংস্থা জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে জড়িত। চীনা মন্ত্রণালয় আরও 20টি জাপানি কোম্পানিকে নজরদারি তালিকায় যুক্ত করে তাদের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে বিক্রি করা পণ্যের চূড়ান্ত ব্যবহারের উদ্দেশ্য নিশ্চিত করতে ব্যর্থতার বিষয়টিকে তারা কারণ হিসেবে উল্লেখ করেছে। সর্বশেষ এই ঘোষণাটি ফেব্রুয়ারির একটি ঘোষণার পর এলো, যখন চীন 20টি জাপানি সংস্থাকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছিল। ভেনিজুয়েলায় গত বুধবারের ভয়াবহ জোড়া ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষদের খোঁজে উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রতিবেশীরা সম্মিলিতভাবে তল্লাশি চালাচ্ছেন। এ ঘটনায় এখন পর্যন্ত 1450 জনের মৃত্যুর খবর।

নিশ্চিত হওয়া গেছে এবং অপর কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রড্রিগেজ এই পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আরও জানান যে ভূমিকম্পে 3,150 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 12,721 জন বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া 750-এরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের নিচে আটকা পড়া মানুষদের সন্ধানে বিভিন্ন দেশ থেকে বহু উদ্ধারকর্মী এসে পৌঁছেছেন। তবে তাদের এই প্রচেষ্টা এখন সময়ের সাথে পাল্লা দেওয়ার প্রতিযোগিতায় পরিণত হয়েছে, কারণ 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর বেঁচে থাকার সম্ভাবনা মারাত্মকভাবে কমে আসে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের ওপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে এবং মঙ্গলবার আলোচনায় মিলিত হওয়ার পরিকল্পনা করছে। অ্যাক্সিওস রবিবার তাদের প্রতিবেদনে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে। এই আলোচনা কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার ওমানের উপকূল বরাবর চলাচলকারী একটি পণ্যবাহী জাহাজে ইরানের চালানো হামলার পর হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের ভিত্তিতে ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করা জাহাজগুলোর ওপর হামলা চালানোকে ন্যায়সঙ্গত বলে মনে করে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রবিবার ইরাকে সাংবাদিকদের বলেছেন যে হরমুজ প্রণালী ইরানের ব্যবস্থাপনায় রয়েছে। তিনি আরও বলেন এর জন্য অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠান দায়ী নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হিসেবে ইরানের চালানো হামলার নিন্দা করেছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী কোইজুমি শিনজিরো রবিবার সৌলে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ ব্যাকের সঙ্গে আলোচনা করেছেন। কোরীয় উপদ্বীপের সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে জাপান ও দক্ষিণ কোরিয়া এবং জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অব্যাহত রাখতে তারা সম্মত হয়েছেন। মন্ত্রীরা একই সাথে স্থিতিশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা সহযোগিতা এবং নিজেদের মধ্যে আদান প্রদান আরও উন্নত করার লক্ষ্যে যোগাযোগ বজায় রাখতেও সম্মত হন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া সফররত কোইজুমি রবিবার সকালে আনির সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। দুই দেশের মধ্যে পারস্পরিক মন্ত্রী পর্যায়ের বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এই আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় মন্ত্রী মানবিক উদ্দেশ্যে একটি যৌথ অনুসন্ধান ও উদ্ধার মহড়া পুনরায় শুরু হওয়ার ভূয়সী প্রশংসা করেছেন। জাপানের নৌ আত্মরক্ষা বাহিনী এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীকে নিয়ে এই মহড়াটি প্রায় ৯ বছর পর এই মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। উত্তর কোরিয়া তার পরমাণু ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রেখেছে এবং রাশিয়ার সাথে সামরিক সহযোগিতা আরও গভীর করছে। কোরীয় উপদ্বীপকে সম্পূর্ণরূপে পরমাণু অস্ত্রমুক্ত করতে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিপাক্ষিক ও যুক্তরাষ্ট্রকে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন মন্ত্রীরা। পারমাণবিক বোমা হামলার শিকার হিবাকুশা হিসেবে পরিচিত একদল ব্যক্তি এবং অন্য নাগরিকেরা একমত হয়েছেন যে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তুলতে তরুণ প্রজন্মের মধ্যে তাদের কার্যক্রম আরও প্রসারিত করা উচিত। জাপান ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্স নামক সংগঠনটির প্রতিষ্ঠার 2 বছর পূর্তি উপলক্ষে রবিবার টোকিওতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় 60 জন মানুষ যেখানে অংশ নেন। সংগঠনটির প্রধান তানাকা তেরুমি অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি নিহন হিদানকিও নামক অপর একটি হিবাকুশা সংগঠনেরও কো চেয়ারপারসন, যেটি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ 2024 সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিল। তানাকা জানান যে নিহন হিদানকিওর সম্মাননা পারমাণবিক অস্ত্র বিলুপ্তির আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে বলে তিনি আশা করেছিলেন। তবে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যুদ্ধের দিকে এক দ্রুত ধাবমান প্রবণতা তিনি অনুভব করছেন বলে স্বীকার করে নেন। তানাকা তার ভাষায় বর্তমানে সংকটময় পরিস্থিতির পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। একই সাথে তিনি তরুণ প্রজন্মকে এটি শেখানোর গুরুত্বের উপর জোর দেন যে যুদ্ধের চেয়ে অবান্তর ও অর্থহীন আর কিছুই হতে পারে না। জাপানের স্থল আত্মরক্ষা বাহিনী বা GSTF জানিয়েছে তারা প্রথমবারের মতো দেশের সর্বপূর্বে দ্বীপে ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক মোতায়েন করেছে। বিশ্লেষকরা মোতায়েনকে দেশটির প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে অভিহিত করছেন। GSTF রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে যে এই মাসে তারা মিনামি তরিসীমা দ্বীপে একটি Type 12 ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং লক্ষ্যবস্তু শনাক্তকারী গোয়েন্দা ড্রোন মোতায়েন করেছে। Type 12 ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাল্লা 100 কিলোমিটারেরও বেশি। এবার ক্ষেপণাস্ত্রগুলো দ্বীপে আনা হয়নি। মিনামি তরিসীমা হল টোকিওর ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের একটি অংশ এবং এটি জাপানের মূল দ্বীপ হনশু থেকে প্রায় 2000 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত। 2027 সালের এপ্রিলে শুরু হতে যাওয়া আগামী অর্থবছর থেকেই গোলাবর্ষণের মহড়া শুরু করতে পারবে বলে GSTF আশা করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাই এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। আসুন মেতে উঠি জাপানি শেখার আনন্দে একসঙ্গে।
0: আজ এ আসরের 18তম পাঠে আমরা নিজের অভিজ্ঞতা প্রকাশের অভিব্যক্তি শিখব।
1: চীনা ফটোগ্রাফার মিয়া নাগানো জেলা ঘুরে ছবি তুলে সবে ফিরেছে। সে এখন হারুসান হাউজের লিভিং রুমে। একই বাড়িতে বসবাসকারী ভিয়েতনাম থেকে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবং রোবট বাড়িওয়ালি হারুসানকে সে বলছে তার ভ্রমণ কাহিনী।
0: তাহলে চলুন শুনি 18তম পাঠের কথোপকথন।
2: すごく楽しかったです。写真をたくさん撮りました。それからお蕎麦も食べました。とても美味しかったです。
3: そうですか。よかったですね。
2: 長野の人はとても親切でした。
4: 楽しい旅行でしたね。
0: エバープロティティラインベッカからじゃ。
1: ハルさん、ミーアケボレン。
3: お帰りなさい。
0: バリテフェライシャグトじゃない。
3: 長野はどうでしたか？
0: নাগানো কেমন লাগলো?
1: মিয়া উত্তর দিল,
2: সুগোক তানোশিকাত্তা দেসু,
0: দারুণ আনন্দের ছিল।
2: শাশিন ও তাকসান তোরিমাশিতা,
0: আমি প্রচুর ছবি তুলেছি।
2: সোরে কারা ও সোবা মো তাবেমাশিতা,
0: তারপর সোবা নুডলস খেয়েছি।
2: তোতেমো ওয়েশিকাত্তা দেসু,
0: খুব সুস্বাদু ছিল।
1: হারুসান বললেন,
3: সো দেসু কা,
0: তাই নাকি?
3: ইয়োকাত্তা দেসু নে,
0: এ তো দারুণ ব্যাপার।
1: মিয়া বলে চলল,
2: নাগানো নো হিতো ওয়া তোতেমো শিনসেৎ দেসুতা,
0: নাগানো জেলার লোকজন বেশ আন্তরিক ছিলেন।
1: তাম বলে,
4: তানোশি রিকো দেশিতা নে,
0: বেশ আনন্দময় ভ্রমণ ছিল, তাই না?
1: মনে হচ্ছে মিয়া নাগানো জেলা ভ্রমণের মধ্য দিয়ে দারুণ সব অভিজ্ঞতা অর্জন করেছে।
0: আমাদের আজকের মূল বাক্য হচ্ছে খুব আনন্দময় ব্যাপার ছিল।
2: সুগোকু তানোশিকাত্তা দেসু,
0: এই কথাটির শব্দবিন্যাস মুখস্থ রাখলে আপনি আপনার অভিজ্ঞতা আর অনুভূতি জাপানিতে প্রকাশ করতে পারবেন সহজেই। বাক্যটির বিভিন্ন অংশের অর্থ এবার জেনে নেওয়া যাক।
5: সুগোকু
0: মানে হল খুব, অত্যন্ত, আর
5: তানোশিকাত্তা দেসু
0: মানে আনন্দময় ব্যাপার ছিল। আজকের পয়েন্ট হল অতীতের কোনো কিছু নিয়ে কথা বলার ক্ষেত্রে ব্যাকরণগত পরিবর্তন। ক্রিয়ার

0: ক্ষেত্রে আমরা জেনেছি মাস অংশ বাদ দিয়ে মাসটা জুড়ে দিলে অতীত বা সম্পন্ন ক্রিয়া বোঝায়, তাই না? কিন্তু বিশেষণ অথবা বিশেষ্য পদের ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে তাই আমরা এবার জানব। প্রথমে ই বিশেষণের কথাই ধরা যাক। এ ধরনের বিশেষণের শেষে ই উচ্চারণ থাকে, যেমন আনন্দময়,
1: ধানোশি।
0: এবার এরকম ই বিশেষণকে অতীত রূপে রূপান্তরিত করতে এর শেষে থাকা ই বাদ দিয়ে জুড়ে দিন
1: খাত্তা।
0: তাহলে এই নিয়মে ধরুন মজার ব্যাপার অর্থাৎ
1: ধানোশি দেস।
0: কথাটি যদি অতীত রূপে বলতে চান সেক্ষেত্রে এটা হবে
1: ধানোশি খাত্তা দেস,
0: অর্থাৎ মজার ব্যাপার ছিল।
2: বন্ধুরা শুনে শুনে বলুন,
1: ধানোশি খাত্তা দেস, সুগোকু ধানোশি খাত্তা দেস।
0: এই পাঠের সংলাপ থেকেই আরেকটি উদাহরণ হচ্ছে
1: ওইশি খাত্তা দেস,
0: এটি হল সুস্বাদু বা
1: ওইশি দেস,
0: কথাটির অতীত রূপ। আবার
1: ইয়োকাত্তা দেস,
0: কথাটি হচ্ছে ভালো বা
1: ই দেস,
0: কথাটির অতীত রূপ।
2: এটাকে আমরা ব্যতিক্রমী গঠন হিসেবে মুখস্থ রাখতে পারি, তাই না দিদি? কারণ এখানে ই শব্দটি রূপান্তরের সময় হয়ে যাচ্ছে ইয়োকাত্তা।
0: ঠিকই ধরেছেন হিরোকসান, এসব ক্ষেত্রে হুবহু মুখস্থ রাখাই ভালো। যা হোক, এবার না বিশেষণ এবং বিশেষ্য পদ নিয়ে কথা বলা যাক। এদের ক্ষেত্রে ব্যাপারটা খুব সহজ, কেবল দেস পার্টিকেল বাদ দিয়ে সেখানে জুড়ে দিন দেশটা, আর তাহলেই পেয়ে যাবেন অতীত রূপ।
2: জাপানি ভাষায় না বিশেষণ কোনগুলো তা তো আমরা আগেই জেনেছি, তাই না?
0: হ্যাঁ, নিশ্চয়ই। জাপানিতে না বিশেষণ হলো সেগুলো যেগুলো কোনো বিশেষ্য পদের সঙ্গে যুক্ত হওয়ার সময় প্রথমে বিশেষণ, তারপর না অনুসর্গ এবং তারপরে বিশেষ্য পদ বসে। যেমন ধরুন, দয়ালু বা আন্তরিক শব্দটির জাপানি হলো শিনসেৎসু। যদি দয়ালু শব্দটির সঙ্গে কোনো বিশেষ্য পদ জুড়ে ব্যবহার করতে হয় তাহলে এটি হবে
1: শিনসেৎসুনা।
0: কিন্তু বিশেষ্য পদ ছাড়া শুধু একাকী বিশেষণ পদ ব্যবহৃত হলে বলতে হবে
1: শিনসেৎসু দেস।
0: এবার
1: শিনসেৎসু দেস
0: কথাটিকে অতীতে রূপান্তর করতে হলে পার্টিকেল দেস বাদ দিয়ে সেখানে দেশটা জুড়ে দিয়ে বলুন
1: শিনসেৎসু দেশটা।
0: বিশেষ্য পদের পরে দেশ থাকলেও একই নিয়মে অতীত রূপ বানাতে পারেন, যেমন আনন্দদায়ক ভ্রমণ বা
1: ধানোশি রোকো দেস,
0: কথাটির অতীত রূপ হবে
1: ধানোশি রোকো দেশটা।
0: এবারে ভ্রমণ সম্পর্কিত অনুভূতি প্রকাশ করা একটি সংলাপ শুনি।
3: ওসাকা ওয়া দো দেশিতা কা?
4: ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: কথাগুলোর অর্থ এবার জেনে নেওয়া যাক।
3: ওসাকা ওয়া দো দেশিতা কা?
2: ওসাকা কেমন লাগলো?
1: ওসাকা
0: এটি পশ্চিম জাপানে অবস্থিত বড় এক নগরী।
1: দো দেশিতা কা
0: মানে কেমন ছিল বা কেমন লাগলো।
1: দো
0: কথাটির অর্থ কেমন, এর পরে দেশটা পার্টিকেল রয়েছে, তাই এটি অতীত রূপের একটি প্রশ্নবোধক বাক্য।
4: ইয়োকাত্তা দেসু,
2: ভালো লেগেছে, দারুণ ছিল ইত্যাদি।
4: তোতেমো নিগিয়াকা দেশিতা,
2: খুবই প্রাণবন্ত ছিল।
1: তোতেমো
0: মানে হলো খুব, অত্যন্ত।
1: নিগিয়াকা দেশিতা
0: কথাটি না বিশেষণ,
1: নিগিয়াকা না
0: অর্থাৎ প্রাণবন্ত শব্দের অতীত রূপ।
2: প্রশ্নের পর উত্তরগুলো শুনে শুনে বলুন।
1: ওসাকা ওয়া দো দেশিতা কা? ইয়োকাত্তা দেসু, তোতেমো নিগিয়াকা দেশিতা।
0: এবারে আজকের বোনাস বাক্য। হারুসান তার সংলাপে এই বাক্যটি বলেছে,
5: ওকায়েরি নাসাই।
1: ওকায়েরি নাসাই
0: মানে হতে পারে নিজের গৃহে বা কর্মস্থলে ফিরে আসায় স্বাগত জানাই। নির্ধারিত কাজ সেরে কেউ নিজের আবাসস্থলে ফিরে এলে সঙ্গে সঙ্গে তাকে এভাবে স্বাগত জানানো হয়। যেমন স্কুল বা কর্মস্থল থেকে ঘরে ফেরা অথবা দূরে কোথাও ভ্রমণের পর কর্মস্থলে ফেরা ইত্যাদি।
2: এবার বিভিন্ন লোকের মুখ থেকে শোনা যাক।
6: ওকায়েরি নাসাই।
7: ওকায়েরি নাসাই।
8: ওকায়েরি নাসাই।
0: শ্রোতা বন্ধু, এ পর্যায়ে চলুন আরো একবার শুনে নেই আজকের কথোপকথন।
5: おかえりなさい。 長野はどうでしたか?
6: すごく楽しかったです。 写真をたくさん撮りました。 それからお蕎麦も食べました。 とても美味しかったです。
5: そうですか。良かったですね。
6: 長野の人はとても親切でした。
7: 楽しい旅行でしたね。
1: ミーヤーのトラベルガイド。
2: এবারে মিয়া ট্রাভেল গাইড। আমরা জেনেছি মিয়া নাগানো জেলা ভ্রমণ করেছে। জাপানের সবচেয়ে দ্রুতগামী ট্রেন শিনকানসেন বুলেট ট্রেনে চেপে টোকিও থেকে নাগানো যেতে সময় লাগে 90 মিনিটের মতো। আমাদের আজকের আলোচ্য বিষয় শিনকানসেন বুলেট ট্রেন।
0: শিনকানসেন বুলেট ট্রেন সমগ্র জাপানের দূর দূরান্তের যাত্রাপথকে করেছে সহজ। এর সাহায্যে টোকিও থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বড় বড় শহরগুলোতে যাওয়া যায়। যেমন টোকিও আর কিয়োতো নগরীর মধ্যকার 500 কিলোমিটার দূরত্ব যেতে মাত্র 2 ঘন্টার কিছু বেশি সময় লাগে।
2: আর এই সময়টুকু যাত্রীরা কিভাবে কাটান সেটা বলবেন না দিদি?
0: যাত্রীরা জানালা দিয়ে বাইরের দৃশ্য উপভোগ করেন, বেন্তো নামের রেডিমেড লাঞ্চ বক্সের স্বাদ আস্বাদন করেন, বই পড়েন এবং কেউ কেউ একটু ঘুমিয়েও নেন।
2: আমারও ইচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে করে দূরে কোথাও ঘুরে আসি।
0: শ্রোতা বন্ধু, আশা করি আজকের সহজে জাপানি ভাষা আপনাদের ভালো লেগেছে।
2: আগামী আসর শোনার আমন্ত্রণ রইল।